শ্যামুদয়াল ঘটক, বিমলা দেবী, আমার রজিত সুন্দরলাল, যোগেশ কুমার, দীপক কুমার অ্যান্ড কুমারী পূজা রাজস্থান সে আমারা কার্যক্রম শুন রে হ্যাঁ। দিনেশ চৌহান, বাবুরাম জয়পাল ডাঙ্গরি সে, খুদা বখ্শ খলিফা, খলিফো কি বাবরি, আপ ববলিশ পমার, ডেনি পমার, মনীষ পমার, সবই শ্রোতা রাজস্থান সে আমারা কার্যক্রম শুন রে হ্যাঁ। উসমান শেখ, সায়রা বানু, বাবা শেখ, সিমর আর করিশ্মা জেলা লাতুর সে জুড় রে হ্যাঁ। আনসারী কলোনি দিল্লি সে আসমা আর ফাতেমা, আকোর সে বিনায়ক, শ্রীমতী মঙ্গলা, বিজয়, শুভম, পবন, আপ সবই কা ধন্যবাদ হমসে জুড়নে কে লিয়ে। প্রমীলা, নেহা, পুষ্পরাজ, ঋষভ, কমলকান্ত, ছত্তিশগড় কে শ্রোতা হমারা কার্যক্রম শুন রে হ্যাঁ। ডুমরাও সে বলিউল্লাহ আনসারী, আসমানাস আর গুড়িয়া বানু, ইন্দিরা বিহার দিল্লি সে ডক্টর ডব্লিউ আনসারী আর ডক্টর বি বি আনসারী, মুকেশ, নীলম, নিতিন, পলক, করণ, গীতু, নিহারিকা, হার্দিক আর বংশ, আপ সবই কনেরা মোহল্লা পটিয়ালা সে হমসে জুড় রে হ্যাঁ। আফজাল তাজ, শাহিন সুলতানা, সোনু তসনিম, নিপ্পি সাহানি, মোহাম্মদ আফজাল মালিক বরকা কানা সে কার্যক্রম কা আনন্দ লে রে হ্যাঁ। আগলে শ্রোতা হমসে জুড় রে বিজয় মহোবিয়া, কবিতা মহোবিয়া, সোনু, মোনু, রানু, সপনা, শিবি সলোনি আর পেন্টার বাবু, আপ সবই রামগঞ্জ খন্ডবা সে জুড় চুকে হ্যাঁ। আপিকে সাথ জুড় রে হ্যাঁ শিবপুরম কলোনি সে কমলা দেবী আর অনে অনায়া, ইশু, পাণ্ডু, উষা, রানি, প্রতীক্ষা, অভিষেক, সার্থক, প্রথমেশ, সন্তোষ আর পাণ্ডুরং কুমার, কুমার গলি কোলগাঁও সে, জেলা হিসার সে রাজকুমার, প্রমোদ।